0: সেই তাজমহল, এক হই লতা মঙ্গেশকর, এক হই রেডিও বিতস্তা, হম সফর জিন্দগি কা।
1: ওটাই দিন না জওয়ানি নাল চল দি
0: 90.0 মেগাহার্টজ পর। अम्बाला केंट से हमारे ये प्रसारण सुनते रहिए।